0: ধনঞ্জয় মল্লিক, আসিষ্টান্ট ফায়ার অফিসর ছত্রপুর।
1: স্যার কুহন্তু, সবাই দেখিলে ঘোড়া ছুটে, ইয়ার প্রকৃতির অর্থ?
0: নিশ্চিত ভাবে বিপদ দেখিলে ডেরি নুহে তুরন্ত কার্যানুষ্ঠান দরকার। এটা হল সময়ের সতর্কতা এবং জীবনর সুরক্ষা। বিপদ সময়ের ভয় নুহে, আকশন দরকার। ডেরি কলে বিপদ বড়ে, সচেতনতা আর জীবন বঞ্চিবার অসুবিধা হুয়ে। তো যৌ আপন টপিকটা বাছিলে, সবারি দেখি কি ঘোড়া দৌড়ে, তো সে হল গোটে এমতিয়া টপিক, যেটি আজিকালির সংসারে যে লোক মানে কামকু টিকে প্রাধান্য দৌনাহাতে তারি পাই এ টপিকটা। কিন্তু কাম নকলে কিছু সচেতনতা বার্তার মূল্য নাই, আউ কাম হি করিবাকু পড়িব। এই বিষয়ে গোটে ছোটিয়া স্টোরি ম্যাডাম কহুছি। গোটে ঘোড়াটে ম্যাডাম সকালু রাতে যাই দৌড়ুথিলা, তা মালিক তাকে দৌড়ুথিলা, তাকু টিকে রেস্ট দরকার থিলা টিকে শৈব বলি। সে ঘোড়া শোইছি, তারপরে জনে তা পাখু আসলা পছাইলা, আরে ঘোড়া তো তো দৌড়িবা কথা, কেন শোইছু? সে গেল মু সকাল দৌড়িছি, মু টিকে শোই পড়িবি আজ্ঞা। তো সে লোক যাইকি অন্য জনকু কহিলা যে ঘোড়ার এটি রহিবাকু ইচ্ছা নাই, ঘোড়া কহুছি মালিক খারাপ। তো সেই হিসাবরে দুনিয়াতে কিয়ে ভালো কিয়ে খারাপ এই কথাটা পুনি আগুকু ব্যাপিলা, ঘোড়াকু ইঞ্জেকশন দিয়া গলা, ঘোড়া মরিগলা। তো আপন যদি নিজকে নিজ স্বার্থ ছাড়ি অন্য পাই ছিড়া হবে, সে হচ্ছে সত্যরে ভালো মানুষ। আউ দুনিয়ারে এটা হি বঞ্চি থাকে, কিছু লোক আসবে আপনার পাখে যে অন্যকে কষ্ট দেওয়া পাই, কিন্তু আপন সেতরে সতর্ক রহবে কাম করিবে।

মেগাহর্জ যোগে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর আপ্রে মধ্য আপন আমার সমস্ত কার্যক্রমগুড়িক শুনিপারিবে। বর্তমান শুণন্তু হিন্দি কথাচিত্রর গীত। প্রথম গীতটি আপনার শুনাউছু ক্রিয়েচর কথাচিত্রর। শিল্পী হলে শাইম ভট্ট। নিজস্ব গীতক সঙ্গীতরে সজাইছন্তি মিথুন।

শিল্পী মিত ব্রাদার্স অঞ্জান এবং ফালাক সাবিরক কণ্ঠে শুণুলে জুনো নিয়াত চলচ্চিত্রর এই গীতটি। বন্ধু, পরবর্তী গীতটি নেছু কথাচিত্র ক্যালেন্ডার গার্লস্রু। শিল্পী হলে অরিজিৎ সিং এবং অরমান মল্লিক, গীত রচনা কুমার, সঙ্গীত নির্দেশনা অমল মল্লিক।

0: ইয়া বাতাই বাই তাই তাঙ্গি বারে তাকে জহরা নিজ না তলে হাডা কাতা আহল থাকে জলকে পেলকে আহল থাকে হরে জানি বাণজা মানুষে জহরা বাণজা
1: জহরা সাম্বামা না পাওয়া কেটে জিকেলা ইয়া বা সই বাই বারে তিন গ জহরা আপে
0: মা রাতে নিজ নাইতে আশা দিদি রুন্ডি মানে এ আশা দিদি আতে নাই ভিতরে এনে নি কামাকে হিনে এন তাকে মাঞ্জাম নে ওটা নাইতে এনে সুবিধা হিম জানে এ উপরে গাড়েকা হাডা কথা আন
1: হ্যাঁ মামা মাপাই নাসকানা র স্বাস্থ্যকর্মী যে মানে ইউজি কেলা এনেকে অঙ্গনবাড়ি রুন্ডি মানে লেখে আশা জিকে রুন্ডি মানে মা দুকু সুকু বেলা তাকে মা অসুবিধা এনা আহি জানে রগ দুকা মা কুমি নাসকানা দারি মারি মেডিকেল হিলা আশারে আশা দিদিস মাপাই অসপত্রসকে সাহায্য কি জানু
0: অজিতা না ইদি আহলে হারে কাউ জিতে এন তাকে আতে

0: লোকাতে হেকক হসপিটাল মেহনো সার তো হেকক মঞ্জাম নে
1: হ্যাঁ
0: আম্বিচ কে আমি কাটা 5 কিলোমিটার স্কে 10 কিলোমিটার অর্ডার রনাই তে হেকক তাকিস কে মঞ্জাম নে
1: হ্যাঁ মামা
0: হাতি এ বাই গান সার তো তবেটে গালে মাত্র ইদ রন্ডে হার কা উজিত কাতা আশা রন্ডে নাই ভিতর আতে জি ই নাই তে জেত কি প্রাথমিক চিকিৎসা ইনের মা ইতি নাই তে ভিতর নাই কি হালে তাকে জি নাই ভিতর ইদ রন্ডে নেহি রোগ দুকাতে জেত কি মঞ্জানু ইয়া তাকে ইদ রন্ডে অজিতে
1: হ্যাঁ নেহি আতে দি এনা স্যার নাই তো এমারো মনে করো জাড়া বান্তি আহা চাই কি রো নমের দুঃখ আতাই ইদ এমারো মেডিকেল লা আ ভিতর এমি কান্দা হানাই
0: আবে হাজি
1: হাজার আড়াই এদা তা কি জি মারো এনা কি না তামি তানা অসদ রইনে এ দিসকে ডাবু আ এ ফ্রি তলে মাড়িয়ানে
0: ইদি তো সরকার তরফ আবি আহানে তাম্বু তো তান তানা আছে আতি ওআরএস প্যাকেট এন জি আপে কি আমি জাড়া বান্তি তাকে আপে কি বান্ডি বিসা তাকে আপে নমর দুখা তাকে বাররে অসপতরসকে তামি তানা মঞ্জাম নে এচে বেলা তো যদি আমার কে রোগ দুঃখ আতে চারে তাম্বু ইচ্ছার হঠাৎ রেসকে হি হালি আডিনু
1: ওরে ওর সুবিধা নাই নাটাড়ইনু এদা আতি মার হাজার সময় লা আ বাটা আপে গন্টে আপে এচে তাস কেমবার নি খাস অসপত্র মারো চিঞ্জালে আড নাই
0: হ্যাঁ লা এমিল ওড়া আপে লা আপে এনতা কে তে নাই তে আশা কে আয়
1: হ্যাঁ
0: নাই ভিতরে আহানে নাই তে হিক কে আহানে ইলাহে তো বারে নাটে জাহার নাই তো জাকার অন্ডে লাখা আশা মাঞ্জামনু
1: মানু মার এচে তাস কে এলা সুবিধা বেটা নাই
0: অর্ডার কথা মালো কালে এনতা কে চার আজকালি সিনিকি হিম নাই যে গাড্ডু লোক কি কাজা তাড়া ইচি আম্বিকাণ্ডা কি ডাবু হিনি তাড়া হলে লোক হাজাত সিন্নু তলি মলু সিনিকিন কথা মারো এনা কি নাটা তো মানে এ চাউল তো বান্ডি হুক্কা আপে কি নমেরা আপে হ্যাঁ কি বান্ডি বিষা আপে বিষা বাথাস কে আতিস কে তলি মলু মার নাইতে আশা তাড়া হানি কথা
1: হুম হানি কথা ওড়ে এনা ইচি স্যার এদি আশাস কাস কেলা তাম্বু আঙ্গা উড়েলি পরীক্ষা খালতা কি জিকে রো রো কিট ইঞ্জি হিপ কিয়া হানু
0: হ্যাঁ কিট হিপ কিয়া হানু তামকে তাকে আমার যদি নমের আতে এদি ম্যালেরিয়া নমের কি এনে আতে এদা তাকে তাম্বু নেতরে ওহানা পরীক্ষা কি হাল তাকে সে তাম তাড়া মঞ্জাম নে তাম্বুসকে পরীক্ষা কি হালি তাম্বুসকে তালিম ওহানু এমাটা মজা তাম্বুসকে কি হালে আডিনু এদা তাকে হালে তাকে প্রাথমিক চিকিৎসা ইতার নাট ভিতরে ই আশা তান্টেসকে মারো বেটানে আমনি লোক পিসিলে এ ইচি সারে এনএমস কে মঞ্জাম নে এ দিস কে তো নাই ভিতর মাদি মাদি বানে এ দেন তো নাই গাড্ডু আতে চারে দে আডালে আডিলে নাটো ভিতরে আর আশা আডিলে চার মাত্র দারি মানে আমি গান্ডা কি হসপিটাল মঞ্জানে স্বাস্থ্য কেন্দ্র সরকারি স্বাস্থ্য কেন্দ্র এম্বা হাজা ডাক্তার তলে পরামর্শ কে হ্যাঁ মারো নিহে আলি আনাই ওটা চেষ্টা আসকে কি নাই
1: ওড়ে মামা এনা এ স্যার মাগো এদি রন্ডি লোক পান্ডে এ মেডিকেল তো হাজাল জি কি মাগো সাহায্য কি জানে নে কোকার পদা জারনা আবিনু কি এনা আহিনু এদানে জিকে এলাতানু নিজ ওয়ানে ওড়ে গাড়ি বড়া জিকে বিনা ডাবু তে হানাই মারো
0: হুম ডাবু হিলা পুন্টা তানু মাঞ্জা এন তাকি চারে 108 অ্যাম্বুলেন্স রন্ডে মাঞ্জানে মা এ অ্যাম্বুলেন্স তে তানু পন কা হাটান আমার কে যদি আমনে ইয়া গর্ভবতী মানে কি আমার কি এনে রোগ দুঃখ আহামনে ওড়ে টিবি রোগ আপে কি ক্যান্সার রোগ আপে ইবা হলে বারে ইচি উনা রোগটে এ তানে তানে সহসপত্র হিলে মাত্র তানে তানটি সহায়তা বেটা নাই সাহায্য বেটা নাই কি তানু মা যাহা এ হসপিটাল তা যা রিপোর্ট হিনে রিপোর্ট হইতে যাচ এদিমা পরীক্ষা আনে পরীক্ষা আসার তাম্বু কাজা হসপিটাল আম্বিতা জিলা তা মানে জিলা হসপিটাল মানে মাঞ্জাম নে এমাসকে তানু ওহালে আডানে
1: আডানে ওড়ে এমবা আজকে ডাবডু মাঙ্গো সরকার তরফ ফ্রি রে মাঙ্গো অসপত্র জিকে মেড়া
0: হ্যাঁ ডাবু লাগা পুন্টা এবা আ নেই নি কথা
1: এই সব সুবিধা মাঙ্গো আশাসকে কি জানো নাটা মানি পাই মা পাই বহুত জিনিস সুবিধা জিকে বেটা হে নাই নি কথা নি
0: গাড বেস্ট বেটা হে নাই ওড়ে সাতা কথা হে নি কথা তো তাই বাই মারসকে সচেতন আনো মারসকে জাপিন যে নাই তা মানে আশা দিদি তাণা আম্বারকে যদি নমেরি দুকা কি তারকা বিষাপে বান্ডি বিষাপে এ নি রোগ দুকা তিসকে নাই তা মানে আশা থানা তলিসে মার অসপত্র রিহন তান তাণা হাজা বেহন আমার কি বিষা বাথা আতে কি নমের দুকা হি সারে তান তাণা বেস্তি সারে তান মাঞ্জা অসপত্র হিয়ানে এমাটে পিস্তা আসারে তানুসকে কাজা হসপিটাল তা হাজার তাকে পরামর্শ হিয়ানে
1: এদা আতা কি মার এনা কি নাই মানে মার এনি রোগ আপে কি এনাই আপে মার ঢুক আপ এনা জিকে মার আশা বেহনাই মানে তো নাই জিকে মানে
0: সাতা কথা নিনু ব্যস্তি সমানা তো আশা দিদি রন্ডি

0: আলে গীত শুনলো যাবা আলে এবে কায়দা বলবস বইলে গোটা জিজ্ঞা আনলি আছি ডর সে জীব জন্তুকে মারলে কাই দণ্ড মিলছি কাইটা আমার সে রেঞ্জর বাবু গোটে ফারেস্টি বাবু সে কইদেলা আছে আলে শুনবে বাবু জোয়ার লাগো বাবু তোমার নাও কাই নাও বাবু
1: মো না হচ্ছে নেত্রানন্দ লেঙ্কা ঘর পাত্রপুর পোস্ট ডর ছুটি কোরাপুট
0: বাবু কাইটা কলাস নি বাবু
2: মুবনে চাষ করি বাবা
0: আলে চাষবাস আগা কলাস নি কি আগতু কাইটা।

0: আপা গীত তো শুনলুস, এবার তুই ওর খনবার যাই বলতিল শুনি, জিগে আনবা আমি শুনলি।
1: ওই মুই মিশ আছেন তুই আমার গাঁয়ের ভিতরে তো আর দেখনি সমান খোরা চেগলা আছে খোরা লগে।
0: হ্যাঁ এবার তো লোকমন টাপ
1: টাপ টাপ
0: মরিয়া লাইন সব আর
1: এমনি খারা হয়েছে শুনেছি সেটা খাইছে নে নে কি খাইটা বলবে
0: এবে। হ্যাঁ এবে আর অপরবল খারাইছি এবে তো খারা আইলা বে আর
1: সে খারা বলে তোকে এমনি খারা এগার ঘন্টা নি চার ঘন্টা যাক বেন্ডিয়া নাকি ফিলা নাকি টকি নাকি দাঙ্গড়া নাকি দাঙ্গড়ি নেই কি
0: আলে কাইটা দিয়ে আনলো শোনা খাই
1: খাইটা বুঝি গেল শুন খাই কি আলে বাবু তোমার নাম খাই না বাবু
2: মোর না দয়াছি বাবা।
1: আলে তুমি জোয়ার লাগো বাবু
2: জোয়ার জোয়ার
1: তুমি কোন তিরি লাসনি
2: হাটকুর্তি গাঁ অনাথ আশ্রম করি দুঃখী লোককে সেবা করিনি
1: ভুল কথা ভুল কথা এলে দুঃখী লোককে সেবা করলাস নি এবে তো কেমতি সমান খোরা খা চাললা নি খারা দিনে দুঃখী লোককে কেমতি সমান খাদি ফিরি দিলাস নি কুয়া খুঁড়ে
2: খোরা দিনে বলে পানি জবর পিহিবার খোরা কে ভারবার নাই যদি ভারলে ছতা জুতা ভারবার এগারটা থু শিয়াড়ে উপরে ভারবার নাই এগারটা থু চারটা যায় ভারি করে ভুলবার নাই আর ভেঙ্গিয়া লোকের এগারটা থু তিনটা পর্যন্ত ভুললে কাম করলে হয়েছি নলে ভুললে বলে অংশুঘাত হয়েছি অংশুঘাত হলে মুন্ড বুলা হয়েছি মুন্ড বুলা হলে দেহ জ্বর খাওয়ালে হয়েকি ঝাড়া বান্তি ঝাড়া বান্তি সঙ্গে সঙ্গে হয়েকি মরিবার হয়েছি এটা পাই দেহকে একটু যত্ন করবার দেহকে দেখি করি কথাবার্তা করবার আছে নিজের সকালে উঠি করি পানি পানি ঠান্ডা জায়গায় রে করি গছ মূলে রে করি ঠান্ডা জায়গায় রে করি দেহকে যত্ন করবার আছে এইরকম করলে আর পানি জবর পিলে একা দেহ বলেছি নলে মনে চাবুল গেলে অংশুঘাত ঝাড়া বান্তি হলে মরিবার হয়েছি
1: বলে সান সান পিলান কেন যত্ন নেবার
2: সান সান পিলান কে সকাল পাইলে খরায় ছাড়বার নাই আর জন্তি কেলে বুললে বুলবা পাই দেবার নাই মা যত্ন করি কি রাখছি মা মন যত্ন করে রাখবা কথা সান সান পিলাকে অনা বনা জিনিস খাই দেওয়ায় তাঁকে কিছু জানা নাই জন তাহলে বাসিটা খাই দেওয়ায় টটকাটা খাই দেওয়ায় জিনিসটা হলে খাই দেওয়ায় পিলা লোক জানুক নাই সেমনকে কেমতি করি আমি জাগ্রত করি তাকে পিলারু যেমতি আমি পিলারু গছ কু খত গছ কু খত।

0: পদক্ষেপ আগামী পিঢ়ির স্বপ্ন সহিত ইয়ে জড়িত অছি। জাতীয় শিক্ষানীতি 2020 কেবল এক নীতি নুহ, ইয়া হচ্ছে এক রাষ্ট্রীয় সংকল্প। আমি ওড়িশার মাতৃভাষার উচ্চশিক্ষা পতন ঠার আরম্ভ করি কন্যা সন্তান মানকর পাই শক্তিশ্রী যোজনা এবং গবেষণা পাই ফেলোশিপ ভলি অনেক যুগান্তকারী পদক্ষেপ আজি আমি গ্রহণ করিবা পরিপ্রেক্ষিরে আমার লক্ষ্য স্পষ্ট যে 2036 মসিহারে যেতেবেলে স্বতন্ত্র ওড়িশা প্রদেশ গঠনর 100 বর্ষ পূর্তি হব আর সেতবেলকু ওড়িশা পূর্ব ভারতর এক নলেজ হব হিসাবরে পৌঁছি পারিথিব।
1: কার্যক্রমে যোগদেই কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান কহিছন্তি, সাংস্কৃতিক এবং শিক্ষার অপূর্ব সমন্বয় ওড়িশায় দেখিবাকু মিলে। এই ক্ষেত্রে ওড়িশা হেউছি একমাত্র রাজ্য। জাতীয় শিক্ষানীতি দক্ষতা বৃদ্ধির মাধ্যম পালটিব বলে শ্রী প্রধান আশা ব্যক্ত করেছন্তি। অন্যমানক মধ্যে রাজ্য উচ্চশিক্ষামন্ত্রী সূর্যবংশী সুর যোগদেই কর্মশালার আভিমুখ্য উপরে আলোকপাত করেছন্তি। এই অবসরের মুখ্যমন্ত্রী ইন্টর্নশিপ নির্দেশিকা পুস্তক উন্মোচন করা সহ শক্তিশ্রী মোবাইল আপ্র উদ্ঘাটন করেছন্তি। আপনমানে আঞ্চলিক সংবাদ শুনছন্তি আকাশবাণী কটক কেন্দ্রর। অটল নবীকরণ এবং সহর রূপান্তরণ মিশন অমৃত যোজনার দ্বিতীয় পর্যায়ে অধীনে ওড়িশা দেশের শ্রেষ্ঠ প্রদর্শনকারী রাজ্যগুড়িক মধ্যে নিজক সামিল করেপারিছি বলে গৃহনির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রী ডক্টর কৃষ্ণচন্দ্র মহাপাত্র কহিছন্তি। এই সফলতা রাজ্য সরকারঙ্ক দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং এ সংক্রান্ত নীতি নিয়মগুড়িকর সফল কার্যান্বয়নের পরিণাম। সময়ানুবর্তী কার্য, উত্তরদায়ী শাসন এবং ভবিষ্যত পাইঁ ভিত্তিভূমি প্রস্তুতি উপরে সরকার গুরুত্ব প্রদান করুছন্তি বলে মন্ত্রী ডক্টর মহাপাত্র কহিছন্তি। 98টি সহরাঞ্চল স্থানীয় সংস্থায় অমৃত যোজনা দ্বিতীয় পর্যায়ে কার্যান্বয়নকু ত্বরান্বিত করাযাইছি। সার্বজনীন জলযোগাণ, জলাশয়গুড়িকর পুনরুদ্ধার উপরে গুরুত্ব প্রদান করাযাই 345টি প্রকল্প কার্য আরম্ভ হয়েছে। এথিপাইঁ 4030 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয় অটকল হয়েছে। সমাবেশী আভিমুখ্য দৃষ্টিকোণ আধারে অমৃত মিত্র এবং উইমেন ফর ট্রি ভলি পদক্ষেপ মাধ্যমে ব্যাপক জনভাগিদারিতা সৃষ্টি করাযাউছে। এহাদ্বারা জলাশয়গুড়িকর পুনরুদ্ধার এবং পরিবেশ স্থিরতা ক্ষেত্রে মহিলা স্বয়ং সহায়ক গোষ্ঠীকে নেতৃত্ব নেওয়া সশক্ত করাযাউছে বলে ডক্টর মহাপাত্র কহিছন্তি। ভুবনেশ্বর, কটক, সম্বলপুর এবং ব্রহ্মপুর ভলি প্রমুখ শহরগুড়িক পাইঁ সহরাঞ্চল আহ্বান পাণ্ঠি অধীনে 3030 কোটির ঊর্ধ্ব টঙ্কা ব্যয়ে 5টি বৃহত ভিত্তিভূমি প্রকল্প নির্মাণ পাইঁ পদক্ষেপ গ্রহণ করাযাউছে বলে মন্ত্রী ডক্টর মহাপাত্র কহিছন্তি। আসন্তা সোমবার মুখ্যমন্ত্রীঙ্କ জন অভিযোগ শুনানি কার্যক্রম বন্ধ রহিব। গ্রীষ্ম প্রকোপকୁ দৃষ্টিରେ ରଖି ଏହି ନିଷ୍ପତ୍ତି ଗ୍ରହଣ କରାଯାଇଥିବା ସାଧାରଣ ପ୍ରଶାସନ ଓ ସାଧାରଣ ଅଭିଯୋଗ ବିଭାଗ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ପରବର୍ତ୍ତୀ ଅଭିଯୋଗର ଶୁଣାଣି ସମ୍ପର୍କରେ ଜନସାଧାରଣଙ୍କୁ ଗଣମାଧ୍ୟମ ଜରିଆରେ ଜଣାଇ ଦିଆଯିବ ବୋଲି ବିଭାଗ କହିଛି। নবরঙ্গপুর জয়পুর রেল প্রকল্প সকাশে জমি অধিগ্রহণ বাবদ ক্ষতিপূরণ রাশি আজ বণ্টন করাযাইছি। নবরঙ্গপুর তহসিল কার্যালয় পরিসরের আয়োজিত এক স্বতন্ত্র কার্যক্রমে সাংসদ বলভদ্র মাঝি যোগদেই ক্ষতিপূরণ রাশি বণ্টন করেছন্তি। কেশরীগুড়া মৌজার 15 জন হিতাধিকারীকে 70 কোটি 48 লক্ষের ঊর্ধ্ব টঙ্কা বণ্টন করাযাইছি। কার্যক্রমে বিধায়ক তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ গৌরীশঙ্কর মাঝি, জেলাপাল ডক্টর মহেশ্বর স্বাইঁ প্রমুখ যোগদেইছিলে। বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী এবং কবি স্বর্গত নারায়ণ মিশ্রঙ্ক পুণ্যতিথি অবসরের আজ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা। খোর্ধা জেলা সদর মহকুমাস্থিত টিএলসি ছকটে শ্রী মিশ্রঙ্ক প্রতিমূর্তিরে সমাজের বিভিন্ন বর্গর লোক যোগদে শ্রদ্ধাসুমন অর্পণ করেছেন। জেলা প্রশাসন এবং পৌর পরিষদ আনুকূল্যের আয়োজিত কার্যক্রমে বহু বিশিষ্ট ব্যক্তি যোগদে শ্রী মিশ্রঙ্ক স্মৃতিচারণ করেছেন। ঘরোই হিংসাকু প্রতিহত করিবা লক্ষ্য নেই আজি গঞ্জাম জেলা ছত্রপুরস্থিত জেলা পরিষদ সম্মেলনী কক্ষে এক আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গঞ্জাম ও গজপতি জেলার সম্প্রদায় ভিত্তিক নেতৃস্থানীয় ব্যক্তি এই গোষ্ঠী কেন্দ্রিক আলোচনায় যোগ দিয়েছিলেন। কটকস্থিত জাতীয় আইন বিশ্ববিদ্যালয় এবং নেদরল্যান্ড সরকারঙ্ক দূতাবাসর মিলিত আনুকূল্যে আয়োজিত এই কার্যক্রমে বহু বিশিষ্ট ব্যক্তি যোগদেই ঘরোই হিংসা আইন এবং যৌতুক নিরোধ আইনর বিভিন্ন দিগ উপরে আলোকপাত করেছন্তি। রাজ্যে আসন্তা 7 তারিখ পর্যন্ত কালবৈশাখীর প্রভাব রহিব। ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র সূচনা অনুসারে ময়ূরভঞ্জ, বালেশ্বর, মালকানগিরি, কোরাপুট, কলাহান্ডি, নবরঙ্গপুর, গজপতি, রায়গড়া জেলায় কালবৈশাখীর প্রভাবে ঝড় তোফান এবং বর্ষার অনুমান করাযাইছে। কালবৈশাখী প্রভাবে রাজ্যের প্রায় সবু স্থানে তাপমাত্রা হ্রাস পাইছে। তবে সমুদ্র অশান্ত রহুথিবার আসন্তা 5 তারিখ পর্যন্ত সমুদ্র মধ্যকু ন যিবা পাই মৎস্যজীবীঙ୍କୁ বারণ করাযାଇଛି। মুখ্য সংবাদগুড়িক পুনিথরে। প্রকাশ পাইলা চলিত বর্ষর ম্যাট্রিক পরীক্ষাফল, 95.33% পরীক্ষার্থী কৃতকার্য। ছাত্রঙ্ক তুলনায় ছাত্রীঙ্ক পাস হার অধিক, জুলাই প্রথম সপ্তাহে সপ্লিমেন্টারি পরীক্ষা। ওড়িশাকু দেশের জ্ঞান পেণ্ঠস্থলী ভাবে গড়ি তোলিবাকু আহ্বান দেলে মুখ্যমন্ত্রী।

শ্রোতা বন্ধু, পৌরাণিক কথাবস্তু আমি জাঁচু যে শ্রীকৃষ্ণ যে বংশী বজাই গোপী মান মন মোহুলে আাই চরাইব সময় বংশীর সোনার বিমোহিত হয়ে গাই মানে পাখক স্বত প্রভৃত চালি আসুলে আই বংশী তৈরি হয়েছিল বাউঁশে তেণুক বাউঁশর ব্যবহার কেউ পুরাণ যুগর লা আগর পিলাটি জন্ম হলে তার নাহি কাটা বাউঁশ পাতিয়ার ব্যবহার করা যাওয়া হলে বর্তমান তাহা সে ক্ষেত্রে করা যাও না। মৃত্যু পরে মধ্যে বাউঁশক উপযোগ করে কোকেই তৈরি হয়ে থাকে, তেণু জন্ম ঠার মৃত্যু পর্যন্ত বাউঁশর ব্যবহার রয়েছে। আগর প্রত্যেক বাড়ি বগিচার বাউঁশ গছ লা হলে তাকে ব্যবসায়িক ভিত্তিরে কে চাষ করু নথিলে। কহিবাকু গলে কাঠর বিকল্প হেউচি বাউঁশ। আগর চাল ছপর ঘর থিলা যেউথিরে কি বাউঁশর ব্যবহার হেউথিলা, কিন্তু বর্তমান চাল ছপর ঘর ছাড়ি সমস্তে কোঠা ঘরে রহিবাকু পছন্দ কলে। হেলে বর্তমান বিভিন্ন প্রকার ঘর সাজসজ্জা পাই সৌখিন সামগ্রী এই বাউঁশর প্রস্তুত হেউচি, আর বাউঁশ সামগ্রীর চাহিদা মধ্যে রহিচি। তেণু প্রত্যেক চাষী ভাই বিশেষজ্ঞ কহিবা অনুসারে বনখণ্ড অধিকারী তথা কৃষি বিশেষজ্ঞ পরামর্শ নেই বাউঁশ চাষ করিবা পাই আগেই আসন্তু, আউ লাভবান হুয়ন্তু। শ্রোতা বন্ধু, আজি তো সময় হয়ে যাইছি, তেবে আজির কার্যক্রমকু এইটি রাখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহারপাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।